0: আদি আহরেং এ রসুল খং ইভুমক তিয়বা মিহুঙ্গে কিবেং উজুর খে দেবে আলম থগে বেরি রসকলাঙ্গে হাদরতুম মেনুই আহরেন সবাব দেব মেনুয়ে
1: فاتقوا الله وأطيعون
0: فهت يباميهم الله التقوى ورواش عدت يباميهم أهرنك يمن ترواش
1: قالوا أنؤمن لك واتبعك الأرذلون
0: ايورن دنبوة خليق فانا اتبع وغنتبي ديرا نكمتين كم غاوائر তিমমেন খালেগে ফানং ইমাম বানথোয়ে
1: ক্বাল ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন
0: এ খালেগে ফান বিদালবি এওরেন খংগুলুন আমালা মেদু তিমং খালেগে ফানং ইঙ্গিগেন ওয়ানি খং এচং হেয়ে
1: ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন
0: তিমং খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে মেনুই এওরেঙ্গে হিসাবু বেল্ল মেনুয়ে তিয়বা মিহুন্ন একং এঙ্গে নমে
1: ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন
0: আদি ঈমান বেগেন্তিবি মিহুম ফাহা দুরাল্লা মিহকু কামগা তিমং খালেগ ফান নুয়ামে
1: ইন আনা ইল্লা নাযীরুম মুবিন
0: বয়া বেগেং হুরি ইন্দারু খুরব্বা বেখলো কমগা মেনুই তিমং খালেগ ফানু নুয়ামে

0: हम आकाश वरुण एकांतवगा अल्लाह होगे कुलादुम वंत कमगे हेक्के वाकं कशवरे आदि एवरें कुरे गिना मी हूँ ईमाम वा बायको कमगानुए
1: وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
0: আদি হামাকাশবরম খালেগে ফানুগে ভেরি রসকলাঙ্গে আজিজ ওয়ান্ত রহিম ওয়ান্ত রসকলাঙ্গে কং কাশবরে
1: كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ
0: আদ বাগামিহুন রাসূলুন দগুকুরুয়ে
1: إذ قال لهم أخوهم هود ألا تتقون
0: إي إورنج أخ هودك فانو إورن نبيدالو هندوك تيباميهم الله تقوى ورن ونيهي
2: ديوه FM ديوه نايكو نوديه 1 ميجاهرتز

আদি আহরে এ রসুল খান ইভুমাখা তিয়াবা মি হুঙ্গে কিবাইং উজু রায়খান নে দেমে আলম তৌগে বেরি রসখলাঙ্গে হাজর তুম মেনুই আহরে না সবাব দেবুমেন ওয়ে।

0: میگه دیگه اگم نیم کوریا میگن دا ٹھیک ہے ہم ریکویسٹ کے می شوئے کی ہمیں ہن تیرنگ بیر مو مائکی کا کوریا گن دان شوئے میگ دیگا وکی لاوے اڑو سم بین لوا کم گا وان میں ہن تیرنا فرصت اون نا میسج کرے وینے شو گا بیر لوا پی ایس ایم ای ا مدر کو ڈی ایف ایم 91 پیج ا میسج کولا دی وان می حساب نا نوٹ کو فا بیورنگ تیرن بیوری کا واک دکھا لا نے فرصت می واک دکھا لنی ازلا السلام علیکم ازلا وعلیکم
1: السلام
0: মিজুকে হাল রাত করে বেতি বারে রাঙ্গাল কোন কামে গাছ লাউড়েনি কমে গুলা লেমনি কুটুয়ানি মিজু কি আগে ইয়ার আব্বি মিজু কি কুটুয়ানি বর্গ কম কম পুরি দুয়া হাকুয়েস বুনে ফানে বুনে ফানে
1: বুনে ফানে
0: মিহারে বুনা তঙ্গল আডু বার দেন আনে কা হাম দানি হাম ওয়ায়া হাম সিরিয়াস কো হাম নিয়ে মানে মা দুরুগ হরে গেন দেন কমস ওয়াহকে দক্কা হে রাঙ্গলে নু এহে মে মিজিস ফুরত মনু বনে মে মাড কুরি রাঙ্গলো আনে কা মে কম নু ইমে দেম মে বুনি মে ফা
1: মিজু কফি বাই দেন দে ওলে
0: কফি বোম বিয়ে কিয়া গে মেলা দি কফি নু বোম এ কমকো কফিস বোঙ্গে বচে আডু রাঙ্গলেন নু নেন আবো দেশা কো আনু কুরাম বেগে মিনি আলা আনু দা
1: আদা রাঙ্গল
0: রাঙ্গল দে মিহ কবে বেনি মিহ কং আবার তিবুনা
1: রাঙ্গল দে বেনি তিহ কবে কো কুড়া কো ইতো কে জেহ জেঙ্গে কো জায় বনে তকু
0: আ এ এ মিহারো জেহেন হাকিকতা কুরমত লাওয়ার বড় দাস কোরে ইঙ্গে আনেকা এওয়াক ত বুনি মায় বুনি কি বেগে কং আমিল্লে বেস ইঙ্গে মানে ইঙ্গে বুনি মদে মিগে দেরে ওমেন নুনেন হাল্লাকি
1: এদিন হোন্নাড় দো হাম সাবাবু তাকে
0: আ দে হে বুড়ুম কে সুননা নে বির সব তাকে দো এ বুনি মিহে কো
1: লাই লাই মিলো হাল তো কে সিতি দানি
0: আ এ কমবে কমবে কে সুননা নু সাবাবে তিবুনা হে মিসাল কাজলা এমি হে কাদি মালে হে বুড়ি বুড়ি সব না নেমি হে কাজলা বুড়ি মালে হে বুড়ি সব সব সোনা নে
1: গাবু পুরি হে
0: বি ওকে মিজু বুন গে গে তে ওলেনি
1: আ গে গে বুগে
0: এভিস কামিন নে
1: কামিন কামিন হে নে মি বাগু তা হুকাম কাং গুরান জি হে নি আমিলে
0: হোদ হোদ আগে গুরান দো জি হে ফোতি
1: হোদ হোদ আগে গুরান জি ফোতি টুটি দোস পড়ে মে কুরান মি হুন নে
0: এখা হামে ইয়াগিন ও সেঙ্গে আছে কি কুরাং এ বহরি কাং কাং গন্দো
1: কাং কাং এ বহরি কাং তবে হু হন ওয়ালেন
0: আ আনে কা তিবনা হো দে বরক ফেন্না নেগে কাং গা কুরেন জে হে হুস কুরেন জে কাং কাং আনে হে হুন্না নে দো
1: কুরেন জে কাং বন্ন ওন্না নে
0: কুরেন জে কাং কাং হুন্না দেং কা কোন কুরেন জে নো কো বাটম আ এই ওন্না নে গো থিকি দো ওকে দে মিগাডি আহার মেন না দেং কুরেন তি জে কাং কাং কো দেতি বরং উফাবে গুলা লা ওয়াহ কা দক্কা লা দো ওকে বারো উফায় দোহা কে দেন

0: মিহার গডিং হাতর গডি ফানসাস মিন রং মে গডি কুরিয়া মে গেন দা টি টাইম রিকোয়েস্ট কে মে গ শোস কুরিয়া দানি হাম ফাস কডি সিরিয়ে সিঙ্গু মা হামে এহু তরি গেদলে মুন্তে কাই কি গে শো কুরিয়া দানি হে মে গডি গাওকে লাভেন আডোস সম বেনু লাভা কম গা বান মা ফুরসত এবেন এহু তরি না মেসেজ কুরাবানি পিএসএম এআই ডিএফ ডিএফএম 91 মি পেজ অ মেসেজ কুরাবানি গে পিএসএম এআই মে দরে কো না নোট কুরে বেনি হু তরি না মে হাসাম না নোট কো ফা বাবেরিং গে তরি মা কা মি দা কালা নি শাহু আসসালামু আলাইকুম শাহু শাহু এহেন তাবানি ফুরসতে কা বালা বালা তি হুননি দো
1: আমা কিরিয়াম সব উমুরু হামা হাঁডি দিয়ে তারে কোন দিনাস নু বেলেন কোটক
0: তি কোচ কুলে মি হেগে হে বেজে
1: পুরি হ্যাক চেক কুলে
0: আসলো দে মড়তা
1: দে মড়ু এমা কাম আমি বালা নি দো
0: এমমে মে আতাং কোলে ডিমান্ড বড় কোন কোলে মড় বেজে আইগে ডিমান্ড বড় তা বারে
1: ডিমান্ড হামা কি পারক দে হামা নো নালগে নারা ওয়ানে পুতে
0: এহেন তাবানি
1: গোডি আল্লাহ বস
0: এহাস ডিমান্ড বড় দো
1: এহাস ডিমান্ড বড় ওয়ানে দো
0: ইয়ারে
1: কুলে মাগাম তক দো মুন্নানি
0: হেমি মত নিতে দু কন্ডলে বে বারে মতে ফুদের কে ডিমান্ড বড় উই এদিন এগে দিন কিয়ার কা বে
1: ওয়ানে গে বড় বড় ওয়ানে কি পারা কা হামা গোনা গোডি আল্লাহ বস এমি মো বান্দা মানে কি পারা
0: এহেমি দো মারা তারু হে বস বড় কোন ওলে নিগে ফোরি গদ বারদ দো মিহা তিতা দানি কোন কাল কোন কুলিবারে
1: মিহার মি উলেনি আছে একাডেমি কুদিংগে ফুটবল মুবারতে ফেশিগে একি রাত শুন না কি একাডেমি তা কোন আসছে তো
0: আ হেন তাওয়ানি
1: এম আমি মালে একাডেমি কে আমি রস কুদিন না মি কুলেনি গে
0: বার ফোরি গদওয়ানি তা হে বেছে আদো
1: বার ফোরি গদ কো স্কোপ বেছে নি রো
0: কে কে নে তিরস কুদি মোলি
1: বালি এ কে দে এ কে
0: দেং এ কে আ এম মি মে শুনি মে কি হারেং আ দেবে
1: মিহার দে দেওনা হা ফেশিগে মি উলেনি দো
0: হেম ফোরি গদওয়ান তিপনা হেন দো
1: ফোরি গদ কদ
0: ওকে হেম সাপোর্ট করুম কুরিয়ে গেন্দে সাইন এচে বিহা বোলা গেন্দে তিহি তিতনা গোস
1: ইদেন হামা ডিউটি ওলে মাস গ্যাক কললি দেন দেম কপিয়ে বয়লেন দে
0: হ্যাঁ ডিউটি গোরে মো ওলে মো মেস্তি কা কামে দে মিস বা কাশে বেন মেন ওয়ে দো
1: রে বড় বেন মান দো মি ওলে মি হুম আসু আহার মি তন্ত না আসতন মি নোনে কাম কোন দে দো
0: হ্যাঁ মুহিম মো মি হুম বেন মান তিবেন ইগে তি হামা তে দে দো
1: এগত দেম মরা মুহিম ওসে গং একসমি হার দে নানি দো হ্যাঁ ইংগে বেনু মরা বড় এ বজে হে দে মিকং কা অন এক কুরআন
0: হ্যাঁ এহেম দেন এ মুহিম মুকান ইংগে গেন দাতি হিগ্যাম ইংগে
1: গালওয়ান মিদু সাকল বইলে বিচ
0: মিজু দো
1: মিদু নউ তাতি
0: মিজু সা এহে মিদে মিজু সা বয় ফি বাই আমিলে বিসনাল হিমি ওহ সাই
1: এহেম ইয়ানু বয়
0: সাই নয় বং এক মিজো মিনি আর কফি এ বোলাম বেনু এফ এহেন ইতা আর
1: কফি এ মে ফোনওয়ালি আ বয়
0: তি এ তি এ দে মাসলে তি হি না ইঙ্গে নতি কা মে নোয়ানিকা
1: কফি এ মি আর এ দানি ইঙ্গে
0: এহেন তা
1: কল কোন তাকি জানা আমা দরগা তি
0: কাল হিয়াল এ চিস কা দে মে ভরসা নু এ বেন ইঙ্গে
1: ভরসা ওয়ান কা মে না আমা দরলা বয়লি বেনা
0: রাগলা আ এ দে আমিলে গিরাং আ সা বোলান হে শুকরিয়া আর বড় ইঙ্গে ওকে ইঙ্গা লাভেন আডু হাল মা দো কল্লা বেগেন স্টেমি
1: ইন্নানে জাহাব
0: শাহু বুনে ফেলাও হ্যাঁ তেরি কাকে জাহালাবে এমি এ
1: পারে তাফা তো লাভে
0: দো আ হেমেগে কা খাজ জাহালাবে তো মে ইঙ্গে মে নোবেচ মিলাবা মি লাভে আগে গোতো
1: পারে খাস পারাতক গে
0: এহেনতা
1: ইলাভা খাস কোলানি তো
0: রেবে এমি আগো দেনে হরি কামে তমি আডু আহানে তা
1: ইবানে মিগরে ডিউটি হ্যাঁ উই হ্যাঁ মাড়ো আহানে
0: গে এমা আহা কামিয়াব বানি তো রদ্দু আনে মেসেজ তো
1: রদ্দু হাম বড় বড় বানে কাম বাদা এমি তিরাও মিগড়ি এমি হিন্দু না একালাব নুলানি নুয়ান রদ্দে
0: লেন তবানি আ হে বেজারা গল সালি তি তি গে ওকে এমা আ হিঙ্গা মিজো সম সিধা হাম আমাজ বড় জহাল ওয়েন কাম গে উম্মিদ গে ইঙ্গে
1: বড় বড়
0: আ ওকে ওয়াকে লানি গে

0: আদি আহরেং এ রসুল কং ইবুমি হুঙ্গে কিবৈং উজুর খে দেবে আলম থে বেরি রসকলাঙ্গে হাজরত মেনুই আহরেন সবাব দেবু মেনুয়ে
1: أتأتون الذكران من العالمين
0: خلق تكونگ ترين فرهنونگ گات تيبا ميهون انني هيي

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বাডামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কামেন নে আফুন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাই রাঙ্গালায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হে দি মুন্না আবারা উপাবে
3: আহরমেন মিনিমাম মিবিং আহরমেন এবা মুখাতাব করে

0: ধীরহি এফএম, ধীরহি নায়ক।
1: মোদিহে একেম মেগাহার্টজ, ধীরহি এফএম।
2: এবাহকা
3: আসসালামু আলাইকুম। এম্মে আইহুন তেরিন ওয়ারং উফাওয়ির ওয়াগুত কোলকেন এদেন কোম্মে গুলুমেকেবেস এম্মে ওয়ারুগা দতাম্বাকি ইতুবারা ওয়াফা তেরিকান নমাবেস এম্মে ফুরি হামা লয়েব্বা ইখলাস তেরিকান দিগেন হুননা মিহায়া বেওয়াফা তেরিকাম গে হিদ্দতি হাগিগতা কুরিমতি লাঞ্জে হিন্দাকি মুলি দিরিউলুং ফুন ফুড ওয়েগেন দানে ফাদা ওয়াগুতে মিহফতাগে এপিসোডুং আলগুমেন্নেন ইভিগেন দানি মিফাদা আসরুগা দওয়াহাকতাকে দেনু হে কালা মি ওয়াহাকে কি সিন হিতদু সামু মুতাখর ইব্রাহিম লিফাওয়া আসরুকদ লোবি কে ওয়াহাকে এ ওয়াহাকে মি হফতা গড়মে গেনেসেনি মি ওয়াহাকে দিহওয়ান এপিসোড ওয়াহাকে হুনতে নহুশালা দেনি আয়েশাত নাইমা

0: আদি আহরেং এ রসুলুকং ইভুমক তিয়বা মিহুংগে কিবাইং উজুরাক নেদেমে আলম থগে বেরি রসকলাঙ্গে হাজরতুম মেনুই আহরেন না সওয়াব দেবু মেনুয়ে
1: أوفوا الكيل ولا تكونوا من المخسرين
0: تيبا ميهم منا تكتي منو فرهم كراش عدي منو ماي كرمغا وني كرا ميهم تيرين تيبا ميهم نواش